Oya nsenchani nyankopone. Hey nsenchani oya wa David numbremu. Di oya wa Jonah numbremu no. Ah oda so ye wa yabra bomu enede. Message on nsenchani enede. Ti wa ngomwa juma enede. Ah